0: থ্যাংক ইউ মেসেজ করলে ডেরা মানানা জি নেক্সট তারিখ জহো হেরোনা ইয় চে মর্নিং শো মোন ভেলি মিস কি জি কলা মেহমান কলা খুব কলা বেছে বহুত বোরিং ফিল হো রহি থি থ্যাংক গড কি আপ শো শো স্টার শো কে লিয়ে আ গে ওয়েলকাম অল ফ্রেন্ড মিগ্রেট মালিকা হাজি ডেরা মন্না থ্যাংক ইউ সো মচ ইউ জাহান মনে না গিরড মালিকা মেসেজ কো বলে আচ্ছা জি তো কল আর দ্রিমি হো মজিদ কল চিকিম দি আগে তো বড় সরি মজিদ কল না শিম শিমে লেবলে বজে দাদো সে টাইম চুকম দে জাস্ট 3 মিনিটস মোসর পোতি দি আর সাদ খাইস গুলো না ডির দি জুলাই মে তঙ্গা জব কুম কুম টুলোমা আচ্ছা জি গিরড মালিকা মেসেজ গ ডেরা মন্না না আরে হাম হান বিয়া মেসেজ করে ডুমেল না তারিক সিয়ার স্পেশাল সালাম টু মিস রোশনি সুনিহান তারহান এন্ড অল লিসনার্স ডেরা মন্না থ্যাংক ইউ নেক্সট সালাম এন্ড ওয়েলকাম কেসে হো প্রোগ্রাম সো নাইস আই এম বি রেহান ফ্রম কারক সাইদা ডেরা মন্না না নেক্সট সালাম টু হফসা ইলমা আইনা হোরেন গুলশন রোশি খান সারা আয়শা ইয়তিম লড়কি মিস রোশনি মুসকান মনত ইকরা ওজির চুটি আকসা নাদিয়া বাহার মারিয়া রহমান সুরজ ওজির আর হানিয়া ওফা গুলালাই সোনিয়া আয়শা টেক জুমেমন হোমেমা তারা আন্টি নোর এন্ড এনি এন্ড অল লিসনার্স মেগরের মালিকা ডেরা মানানা ঠোলো দসলাম দে ওরসে দো আমি ডক্টর ইসা ভাই 12 বজে আপ শো কে লিয়ে আতে হ্যায় বাট কবি কবি উসকে লিয়ে আচ্ছা ইসলিয়ে নহি আতে কে আচ্ছা জি আর তারা সোনিয়া আয়শা আসমা সুমো মনত মজলুম জারা হটেক মিস রোশনি রোমি অ্যান্ডার্স অফ রেঙ্কু সালাম আর তারা স্পেশাল সালাম টেক শোডেরা মানে না ডেরা মানে না থ্যাংক ইউ আগেন বিরাই হান সালাম টু সোনিয়া হান তারা হান রোশি হান আর ভাই তেজ মিউজিক লগাও বেছে দা সঙ্গ তো লিখো দা সেট শান দি সঙ্গ ও হাজি সাই দা বস ও সো টাইম দে খতম ফুটবল প্রোগ্রাম কি বা সঙ্গ তে সঙ্গ দর তবলে ঠিক শো সালামোনা তারিক বাই সরঙ্গ শয়ে পদসরা গরমা কে প্রোগ্রাম দে নাইস দে জয় মা ফওয়াদ দমন ডেনা ডেরা মনানা ফওয়াদ ওয়ালাইকুম আসসালাম ইউ জাহান মনানা ফওয়াদ মেসেজ কোলে থ্যাংক ইউ সো মাচ ডেরা ডেরা মনানা ও ভাই কানা চে ওয়া তারিক তো খুশ কোর কড় আও আও বিলকুল বিলকুল খাজি ডেরা মনে না আও গ্রেড মালিক মেসেজ কে ডেরা ভরানা হে ডেরা ডেরা মনে না জি রেফত টেক মেসেজ করে শগিল ওয়াগর ওর দুনকে তারিক লালা তো তা ও চোলো ওর দুনকো দামি দা খোয়াস তাই চে চেচা কোরসরা শহীদোন কনজদি ভি হগাদা খেরো খবর বাহলি স্পেশাল দোয়াগানে ওরতা ওখে সাইদ ডেরা মনে না থ্যাংক ইউ রেফত খটেক তারাহান মেসেজ করে দে আপ মেরে আম্মি কে লিয়ে স্পেশাল দোয়া করে আর আচ্ছা জি শাবা দোয়া গানে ওরতে কবি ডেরা মনে না বাস আমি তো দিল্লা তালা রুখ সে খতবের কি থ্যাংক ইউ ওই তারা আন্টি আম্মি কো কিয়া হুয়া হ্যায় এন্ড আমি জান কে লিয়ে স্পেশাল দোয়া করেঙ্গে হাম আল্লাহ সব কে প্যারেন্টস কো লম্বি উমর আতা ফরমায় আমিন গ্রেড মালিক মেসেজ করে Thank you. Refa tarik bia message kare dai awache tarik lala sok chart vi kap hospital ki vi lada sehat virki awache kasuk jail ki vi cha lanje vi dushmanai vi lada sulha paki waki cha samasli vi اصل اردن کے تصفیش سلام سید وعلیکم السلام ڈیر بننا تھینک یو رفت خچک میں ڈاکٹر عیسیٰ ترہان امی کے ساتھ ہماری دعائیں ہیں اللہ اسے صحت دے اور لسر سے کہہ دو میرے لیے دعا کرے اللہ اچھی صحت دے مجھے اور تارا کو برتھ ڈے بہت مبارک اللہ ڈیر ساری خوشیاں دے اسے ارے بھائی اچھا جی ویسے تو اسے برتھ ڈے ہاں شادا بالکل صحیح نومو تو ہو پاتا نشتا اچھا جی ماشاء اللہ سمرہ مینے والے ڈیر تیز جی جی سعیدہ او موبک اللہ بل سلم منو کھڑی وگنا نوزو کہ تو سو پاتا دو سارہان میسج کر دیں وہی کہنا چاہیے ترکان پھر تو میں بہت خوش نصیب ہو جو میری برتھ ڈے 6 ستمبر کو ہے اوئے ہوئے بالکل صحیح صحیح تو ٹھیک شوڈیر مننا ترہان میسج کو بولے دا ٹھولو ڈیرا زیا تو مننا ٹائم در سر ختم شوے انشاءاللہ نیکسٹ پروگرام کی بعد در سر کیج یوزل بیا ملاقات ترے پر دو گانو کی یاس دے دا ٹھولو ڈیرا زیا تو مننا چا پروگرام سے کال وکو چا پروگرام سے میسج کو او چا پروگرام سے کال نو لگے دو اگا دھو کی جی انشاءاللہ بل پروگرام کی وے کال زرو ولگی جی نو دا ٹھولو ڈیرا زیا تو مننا کی وی چا کال کو چا میسج کو دل نو چا ہم شے سر ور دو اگے ہم ڈیرا زیا تو مننا نو انشاءاللہ نیکسٹ پروگرام کی بعد سر کیج یوزل بیا ملاقات نن دے سنڈے نو خیر کسی چی کم پروگرام کی ادھر سر کی ملاقات خیر نیکسٹ پروگرام کی ادھر سر یوزل بیا ملاقات سبوت ان شاء اللہ ملاقات در سر کی ٹھیک شو سبوت با ان شاء اللہ 4 نہ 6 بجے پر تو سر ان شاء اللہ ماضی گھر ٹائم ملاقات کی سجا نہ دا ٹھولو ڈیز یا تو مننا چا پروگرام سے کال کچھ میسج کو اجازت دینا کھولا کا پروگرام کی دا چا کال نہیں بھی لگے دل یا دل نوا پروگرام کی درست خبر شی ہوئی بنے تو خوب شی ہوئی نہ سوری فار دیٹ نیکسٹ پروگرام کی ادھر کی بیا ملاقات ترے پر دلو یلا پمان
1: آپ سن رہے ہیں ریڈیو امن 88.4 کی نشریات ہمارے ساتھ رہیے گا

ভাল সব আর মাশাআল্লাহ গরিবের কাম সে নেক্সট কালার সুখর চলে কি না আসসালামু আলাইকুম সুখবর কি দেখিম জানা সাইরা পাঠানো হ্যালো আউজ দে খরা কেটে জুত কাম রসি দের কাম রসি কি মোবাইল কি না খুলে তান দেখা ওই হয় কালে ড্রপ শট এর সুত মন না দেখা আলকা ওলে ইউ জাহান মন 0927 291 292

আচ্ছা ব্যবসায় মায়ার বাগের গোরে নাই আচ্ছা ব্যবসা আচ্ছা ব্যবসায় মায়ারা বেহারতা গোরা নাই।